নমস্কার স্বপ্নন পেলে মনব ইয়া আকাশবাণী টুরা আপার নাথম নাম মনবকর অনুষ্ঠান জাসিং মিডিয়া মেপনি 243.3 মিটারে কিলো হার্জ 1233 শ্রোতারং তিনি শুক্রবার আর জুন মাসনি 19 তারিখ জাসিংনি কচ অনুষ্ঠান কচংট আনি নাসনি ভরা পেলে মানে হমুং আর এই করসারিও হুকাঙে তানিমুং যিকোনো জিয়ান নানা শারীরিক মানসিক আর ভক্তিমূলকভাবে নানা দিকদারি হওয়া ওই জিনিস নাং বিষ বাকি মং গজা হাও এই করসরে বাগ্রামং স্বামী বিবেকানন্দ শ্রোতারং তিনি জাসিংনি কচ অনুষ্ঠাননি হুকাং গসংত রঙ্গম অপর্ণা কুজুনি সুমসুকনি হুরাঙিনি সাইডিয়া সাইসারিয় সূত্র আর সুরহাওত্রা ভজেন্দ্র কোষ সাইসারিয়া রংজো অরং গিরা সায়ো নাথেম।

রঙ্গম হেমন্ত গোসানী সুকনি আর সুরহাউনি সাইওনাথ মানজা আপারং রং পিডন ফয়ারেং অনুষ্ঠানে নাথমানাতাই আপারং গেসেট গুঠিকা একুশ তারিখ জুন মাসে আন্তরাষ্ট্রীয় যোগা দিবস হিসাবে মানায়া আপারংনা তিনি এই অনুষ্ঠানে ইয়ানি বিশে একুশা দিপ্রিং হাউটো ফুইনি একুশ তারিখে যোগা দিবস নিজনে আপারংনা শুভেচ্ছা হতো যাতে সোপান এই অভ্যাস রেখা আর আর সুস্থ কান্দাম লাইমুং এই পৃথিবী হেং দোয়া আর দাতিক দোয়া নিনি প্রত্যেক দিনানি জীবনান যোগা সাধারণে নিং যোগা বাকজবানাং বা বাকনাং আতারিঙা সুবনিন মনে কেসে ধারণা ফুয়া শারীরিক বা কান্দামিনী আসন বা ব্যায়াম রিগনীয় যোগা মানে খালি কান্দামিনী ব্যায়াম সান দংসা নিনি দিন জীবন যাপন রিগনি বেবাকান যোগা দোয়া পৃথিবীয় জীবলা আন্ধার দোয়ামং আর আন্ধারানা আন্ধারান ঢাকাই তান্ত্রামং উই অকটেন গেসেট জাসিং বকজ আর উই জাসিংমংয়েন গেসেট উচ্চারণ কিংযোগ ওম ওম আন্ধার পৃথিবীয়না জ্ঞানী জাসিং দিয়া গাছরাই যোগ বৈদিক যুগে যদি নিং খুক্রাই চাইয়া উঙ্কাবাদনা নিং মুকনা মান্না চর্ত বেদ রংনা অরং দংযোগ ঋগ বেদা ইয়াজুর বেদা সম বেদা আর আথর্বা বেদা ইন্নি রুম্বাই আর টোয়া চর্ত উপু বেদাস জিঙ্কা আয়ুর্বেদ অর্থবেদ ধনুর্বেদ আর গন্ধর্ব বেদ আর ইয়ানি রুম্বাই টোয়া ছয়টা উপঙ্গাস রং শিক্ষা কল্পা ব্যাকরণা নিরুপ্তা চান্দাস আর জ্যোতিষা ইয়ানি রুম্বাইয়েন টোয়া আর ছয়টা ভাগ রং জিঙ্কা ন্যায়া বৈশেষিকা সংখ্যা যোগা মীমাংসা বেদান্তা এই বিভাগ উপফঙ্গাস রংনি রুম্বাইয়েন গেসেট দোয়া যোগা যোগা পাঙান রকম টোয়া জিঙ্কা জ্ঞান যোগা ভক্তি যোগা কর্ম যোগা হাত্থ যোগা রাজযোগা মন্ত্র যোগা শিব যোগা নাট যোগা লায়া যোগা আর পাঙাসান টোয়া সর্ত বেদরুংনি মাঝিয়ে সন্ধিয়ে কয়া ঋগ বেদা জিয়ানা নিং রিংনা

মানা তামতে মাতা পবিত্র আর মাইসাম বেদা বাকি আট হাজার থাকন দশ হাজার বছর মাইসাম মহারিষি পতঞ্জলিয়ানা ঋগ বেদায়নি অথরিটি বাকিমুং বাকনা মানা শ্রীমদ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণয়া বাক্তা ইউগাহ কর্মসু কৌশলম ইউগাওয়া দংজ কাম রেগনা কাবনি আর কর বাকনা কাবনি মরত জীবন হেংটুনি যিকোনো অবস্থায় নিং বংনা পাঙান রকম সমস্যা রংনা আর অন্যা নিং তরাইনা কাবনা লাগিনা নিং যদি যিকোনো কাম গুঙিমুং রেখা ওয়ান ইউগা ওন বাকা কর্ম ইউগে আর ওই গেসে কামন যদি নিং গংসাকা রেখা ও ইউগা দংসা উফেসে গুঙিমুং কাম রেগনি নকে গুঙিমুং মাইলিসাম লুমনি এরং বেবাকান ইউগা আইদিনি ওই অকটে মুকনা মান্না শিক্ষানি ব্যবস্থা আশ্রমে বা গুরুকুলে সে শিক্ষা হওয়া আর ওই বৈদিক যুগিনী শিক্ষাওয়া খালি লিখা পড়াইনি সান দংসা ও এটামু ইউগা আসন বিদ্যা শিষ্টাচারনি বিদ্যা আর পাঙান তোয়া শ্রীকৃষ্ণয়া বাক্তা সমত্যম ইউগা ওয়াচতে মানে ইকুয়ানিমিনিটি অব মাইন্ড ইজ এ সাইন অব ইউগা বিপ্লব নিনি জীবনে আইয়াও বাকমান্নি খেনে অকট বা কর রং তোয়া উইবিলা নিনি মুক্রুঙা মাতা দোয়া ওয়াবো গেসে ইউগা মহারিষি পতঞ্জলিয়ানি ইউগা ওয়ানা আটটা ভাগে ভাগ রেখা অরং দংজ ইয়ামা সোশিয়াল এথিক্স নিয়ামা পার্সোনাল এথিক্স আসনা পশ্চার বাকিমুবাকা প্রাণায়ামা ডাইরেক্টিং দ্য লাইফ ফোর্স প্রত্যাহারা টার্নিং দ্য সেন্সেস ইন ওয়ার্ডস ধারণা ওয়ান পয়েন্টেড ফোকাস ধ্যানা মেডিটেশন সমাধি মার্জিং দ্য সেলফ এই আট রকম যোগারং টংটো ইয়ামা নিয়ামা আসনা প্রাণায়ামা প্রত্যাহারা ধারণা ধ্যানা আর সমাধি এই যোগারংনা নিং গেসেট গেসেট গ্র নকেব প্রেকটিস রেখনা মানা বা অভ্যাস রেখনা মানা জিঙ্কানিং কয়টা মনব গসম আসন জিও বাকানি ইউগা আসন বা প্রাণায়াম রেখনাং নিং পাঙাসান বেরাম থাকিয়া হাজানাং টংনা মানা শ্রীমদ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণয়া আর পাঙান ঋষি মুনিরং যোগানি বিষয়ে বাক্তরা আর আইডিয়ে ইয়ানা খালি রাজপরিয়ালিনি মররং বা পণ্ডিত বা গুরুরংনি নকেনি সাবে রংসান শিকাইনা মানামু নিয়মিত পরীক্ষা পাস দুংনি জিকামে গুরুকুললে মরত সভ্যতা দুংনি জিকামে ভারতীনি পাঙান ধার্মিক ঋষি মুনি আর সাধুরং যোগানি দুয়ার গেদেং হাউজক সবনান তাইনি দিনিনি যোগা মানে দংজ কান্দামিনি আসন রেগনিশন কিন্তু উয়া দংসা যোগা মানে দংজ বডি মাইন্ড আর স্পিরিট এই তিনটা সংযোগ তো নিং প্রত্যেক দিনে যোগা দশ থেকে পনেরো মিনিট বা পনেরো মিনিট থেকে বিশ মিনিট যদি অভ্যাস রেখনা মানা তো নাং পাঙান বেমার থেকে হাজানাং টংনা মানা আর এই অভ্যাস নিং সপান লাতা রেখনা লাগিয়া যোগা মানে হেং টুনিনি পেলেম উপায় ইয়ানি বিষয়ে বাকনি কুঠিক আপারং নাথিমনা মানজো বর্তমান নিং এই কয়দিন থাকিয়া আন্তঃরাষ্ট্রীয় যোগা দিবস নি জনে নিং এক সপ্তাহ দুই সপ্তাহ বা একুশ দিনানি ফ্রি যোগা অনলাইন ক্লাসেস রং দংটো বা ট্রেনিং রং দংটো এদেখেনেক নিব নিং সুখ সুবিধা লানা লাগিয়া তাইনি যুগ সোশ্যাল মিডিয়ানি যুগ এই সোশ্যাল মিডিয়ায় নিং এদেখেনেক যোগা অভ্যাস রেগনিনা নিং থুমুকনি মুকনা মানা আর নিং ইটাপানা লাভবানব দংনা মানা কতটা নিং চ্যানেল রঙে মুকা যে বা ইউটিউব রঙে মুকনা মানা যে ফ্রি যোগা অনলাইন ক্লাস রং দুই টংটো অরঙে অরং সার্টিফিকেট বসু রেখা বা হাওয়া তো নিং হাজানাং টংনা লাগিছে আপাব এই অভ্যাসে সপান জড়িত দংনাং আর সপান নিং আরোগ্য দৈমুং বেরাম মুক্ত দৈমুং এই পৃথিবী হেং টংনানা চেষ্টা রেখনা লাগেনা জাসিংনি অনুষ্ঠান নাথমনা মানটা আপার আকাশবাণী তুরা কেন্দ্র থাকিয়া অনুষ্ঠানে নাথমনা মানা তাই গেসেট চাই আমাই দুর্গানা বন্দনা রেগনি হেমপ্রভা কুজনী সুমসুকনি হুরাঙে

অনুষ্ঠানে নাথেম নমান যাওয়া পারং নৃপেন্দ্র কুসানী সুকনি আর সুরহাউনি নেটুল কুস আরওয়ানী দলনি হুরাঙে কুস কুসারী গেসে কান

কেপি ডাকা যে ভার্বাল ওয়ার্নিং আর রিটেন রিপ্রিমেন্ড রং দো আর সাসপেনশন বা টার্মিনেশন রং ওয়া পারপেট্রেটর বা হ্যারাসার নি হোসাকো নাসং দাপনা দামকেন দিকে ওয়া জে রঙন হ্যারাসার বা পারপেট্রেটর বিসং নামা পানিশমেন্ট রং বা দোয়ানে জেন

0: স্কুবাজো ইংলিশ খবর স্কুবাজি মিনিট চিবুং আও স্পোর্ট লাইট প্রোগ্রাম স্কুবাজি মিনিট খোলাচিও বিবিধ ভারতী প্রোগ্রাম চিখংবাজিও হিন্দি খবর চিখংবাজি মিনিট পুং আও ইংলিশ খবর আর চিখংবাজি মিনিট চিখংনি চিখংবাজি মিনিট খোলাচিও না বিবিধ ভারতী প্রোগ্রাম এরাঙান দালা থাম থারিগমন প্রোগ্রাম রঙা দাও দিক দিক সানি চাপমানো না সিমাং না মঙ্গন প্রোগ্রাম খনাসনা মানগেন ইয়ান আকাশবাণী থুরা
1: রুগা মাইনে সানারা দুত খুন্তা কিনিস খাইয়া
2: প্লাস এফ চিনকো নিঙা চিমই
1: ইয়া প্লাস এফ নি গমন অন টি সা থানাত না মানগেন মা
2: না মা সিয়ামা জিন সালোন আ চানি রং কো চাউন বিএন কো লাকাত কপা মংরাকাত কপা আর চুং গপা ভিটামিন রং দং জাউন মানদে নি চানচিয়ানি কো বিলগ্রিয়াতা আর বিএন বিমাং কো মানো মাতা উনি গমন সা চানি রং কো ব্রিয়ন প্লাস এফ চিন নাং গপা কো সা ব্রেবো উনো ভিটামিন আর আয়ন গনাং বিএন বিমাং কো মংরাকাত না আর ওয়ান সিং বালজোকে রাখিনা গতা চানি বস্তু রং কো ব্রিয়ন প্লাস এফ নি চিন নাং গপা কো সা ব্রেবো ইয়া কো কমিশনারেট অফ ফুড সেফটি মেঘালয় শিলং নি গতা উইয়াতিং

নাসিমাং আন ফিলমনি সাসওয়াতি আর জুবিনী রঙ্গপা জুগনু কি পায়েল গীত খোকনাসোনা মানাহা দাও জল জল হার দিল জো প্যার কারেগা ফিলমনি কে কে নি সাহিবা সাহিবা গীত খোকনাসোনা মানগেন।